মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উল্টা বলে বটের সিরা কুড়ে গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উল্টা বলে বটের সিরা কুড়ে।

কুমুরাইয়া মারে গিল ঘুমুরাইয়া উড়ে, পাড়া পড়ছি উল্টা বলে পথের চিরা কুড়ে। কুমুরাইয়া মারে গিল ঘুমুরাইয়া উড়ে, পাড়া পড়ছি উল্টা বলে পথের চিরা কুড়ে।